Λυφμένες γιώτες, διεκτή τάρτη με παππούκακης. Το πετέχει βέβαια μου, έλεγχο βέβαια χαστόπεν, για να κράβει κομμένοι βέβαια με πέτεινοντ. Μα αφού μου αχτή γύρω βέβαια τσικρέζει. Bedankt iedereen voor de telefoontjes en voor het luisteren. Waardeer ik en Irma voor Team FM op de donderdagavond. Voor mij moeilijk om vol te houden tot deze tijd, maar goed. We hebben het gehaald.